শ্রোতা বন্ধু, প্রত্যেক সকাল আমাকে এক নূয় আরম্ভর সুযোগ দিয়ে তেমন গতকালের অসফলতা নুহে আজর সম্ভাবনাকে স্বাগত করতু। আকাশবাণী পুরী কার্যক্রম প্রসারণ হচ্ছে 103.4 FM মাধ্যমে। আমার পরবর্তী কার্যক্রম হিন্দি সংবাদ প্রচার করুছু আকাশবাণী দিল্লী কেন্দ্রর এই কিছুক্ষণ মধ্যে।

0: 50 লেখায় নূয়া সেতু নির্মাণ করা যাব বলে জনা পড়েছে। সফাই কর্মচারী অবদানক সম্মান জনাইবা এবং সুরক্ষিত যান্ত্রিক স্বচ্ছতা ব্যবস্থাকে প্রোৎসাহন দেওয়া উদ্দেশ্যে আজ রাজ্যের সমস্ত সহরাঞ্চল স্থানীয় সংস্থার নমস্তে দিবস পালন করা যাচ্ছে। কেন্দ্র সরকার নমস্তে কার্যক্রম অন্তর্গত এই দিবসে গৃহ নগর উন্নয়ন বিভাগের অতিরিক্ত মুখ্য শাসন সচিব উষা পাঢ়ি, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি অধিকারী ও অন্যান্য অংশীদারক সহযোগে কার্যক্রম সফলভাবে আয়োজন করা। এই অবসরে সফাই কর্মচারী স্বাস্থ্য পরীক্ষা শিবির, বৃত্তিগত সুরক্ষা প্রশিক্ষণ, সরকারি কল্যাণ যোজনার সংযোগ শিবির, আয়ুষ্মান ভারত কার্ড ও নমস্তে পরিচয়পত্র বণ্টন এবং আধুনিক যান্ত্রিক স্বচ্ছতা উপকরণ প্রদর্শনী আয়োজন করা যাব। উল্লেখনীয় সেবা পাই সফাই কর্মচারী সম্মানিত মধ্য করা যাব। ভুবনেশ্বর রেডক্রস ভবনে যুব রেডক্রস রাজ্য কার্যকারিণী বৈঠকে উচ্চশিক্ষামন্ত্রী সূর্যবংশী সুরজ বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয়ের কার্যরত যুব রেডক্রস ইউনিটগুলির কার্যকলাপর সমীক্ষা করেছেন। বৈঠকে রেডক্রস ইউনিটগুলির কার্যক অধিক সক্রিয় করা সহ স্বেচ্ছাসেবী দক্ষতা বিকাশ উপরে গুরুত্ব দিয়া। শ্রীজগন্নাথ মহাপ্রভুঙ্ ভূসম্পত্তির সুরক্ষা, সঠিক রেকর্ড সংরক্ষণ, আইনসম্মত পরিচালনাকে অধিক সুদৃঢ় করা রাজস্ব ও বিপর্যয় পরিচালনা বিভাগ পক্ষর সমস্ত রাজস্ব অধিকারী নির্দেশ দিয়েছে। বিভাগীয় অতিরিক্ত মুখ্য শাসন সচিব ডক্টর অরবিন্দ পাঢ়ি, রাজস্ব পর্ষদ, সমস্ত আরডিসি, জেলাপাল ও ভূ অভিলেখ এবং সর্ভে নির্দেশক প্রাথমিকতা ভিত্তিতে এর কার্যকারিতা সুনিশ্চিত করা। নির্দেশ অনুযায়ী খোর্ধা, পুরী, জগৎসিংহপুর, বালেশ্বর, ভদ্রক, যাজপুর, গঞ্জাম, কটক ও কেন্দ্রাপড়া জেলার শ্রীজগন্নাথ মন্দির প্রশাসন দ্বারা দখল 11,675টি রাজস্ব মামলার শীঘ্র সমাধান সহ ওড়িশা ইস্টেট আবোলিশন আইন অনুযায়ী দাখল 257টি মামলার বোর্ড অফ রেভিনিউ নির্দেশ কার্যকরী করা কুহযাইছে। পানিপাগ উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ বাংলাদেশ উপরে এক ঘূর্ণিবলয় সৃষ্টি হয়েছে। এর প্রভাবে আসন্তা 24 ঘণ্টা মধ্যে লঘুচাপ ক্ষেত্র সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর ওড়িশা এবং উপকূলবর্তী জেলাগুলিতে প্রবল বর্ষা হওয়া নিয়ে ভুবনেশ্বরস্থিত আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্র সূচনা দিয়েছে। অন্যপক্ষে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রভাবে রাজ্যের কতক অঞ্চলের আসন্তা 20 তারিখ পর্যন্ত হালুকর মধ্যম ধরনের বর্ষা হব। আসন্তা 24 ঘণ্টা মধ্যে কন্ধমাড়ের গোটিয়ে 2টি স্থানের প্রবল অতি প্রবল বর্ষা হওয়া নিয়ে সতর্কতা জারি করা যাইছে। হীরাকুদ জলভণ্ডার জলস্তর আজ সকাল 6টা সুদ্ধা 610.33 ঘনফুট রয়েছে। বর্তমান জলভণ্ডার গোটিয়ে গেট দিয়ে জল নিষ্কাশন জারি রয়েছে। জলভণ্ডার মধ্যক প্রতি সেকেন্ডে 15,973 ঘনফুট জল প্রবেশ করুথিবা বেলে 40,444 ঘনফুট জল নিষ্কাশিত হেউছি। আঞ্চলিক সংবাদ বর্তমান পাই এতিকি। পরবর্তী আঞ্চলিক সংবাদ শুনিপারিবে অপরাহ্ন 2:32।
1: আকাশবাণী কটক আমার স্বাস্থ্য আজিথে আসন্ত শুণবা জরায়ু গ্রীবা কর্কট রোগ পাই জনসচেতনতা এ সম্পর্ক আলোচনা করেছেন ডাক্তার দীপ্তি রাণী সামন্ত।
2: প্রথমে আমার রাজ্যের মহিলা মধ্যে জরায়ু কর্কট রোগর হার সর্বাধিক লা পূর্ব অপেক্ষা এবে আমি দেখুছে যে জরায়ু কর্কট রোগর হার আস্তে আস্তে কমিবার লাগিছে। রোগী মানে এই রোগরে প্রথম বা দ্বিতীয় অবস্থায় আসি আরোগ্য লাভ করছেন। কিন্তু অন্য দেশ ভাই রোগর হার কেবল কমি আসলে আমি সন্তুষ্ট নহই তাকে মূলোৎপাটন করা লাগি পড়া উচিত। জরাই কর্কট রোগর মূলোৎপাটন করা হলে আমি কতটি সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া উচিত এবং রোগর কারণ সম্বন্ধে আমি জ্ঞান হাসল করা উচিত। রোগর কারণ জাঁলে তাকে মূলোৎপাটন আমি করে পারিবা। এই রোগর প্রতিরোধ করিবার পদক্ষেপগুলিক হেলা অল্প বয়সে বিবাহকু প্রোৎসাহন নদেবা, সন্তান প্রসবকু গোটিয়ে কিংবা 2টি পিলারে সীমিত করিবা, গাঁ গহলিরে মহিলামানঙ্কা মধ্যরে সচেতনতা জাগ্রত করিবা যেপরি সেমানে প্রসব বেলকু নিশ্চিত ভাবরে ডাক্তারখানাকু আসিবে, যাহাদ্বারা জরাই মুহরে অদরকারী ক্ষত হেব নাহি এবং ডাক্তারমানঙ্কা তত্ত্বাবধানরে প্রসব হেব। জরাই মুহর যেকোনসি ক্ষত হেলে কিংবা সে সম্বন্ধীয় কোনসি লক্ষণ প্রকাশ পাইলে পাখরে থিবা কিংবা রাজ্যরে থিবা কর্কট রোগ কেন্দ্র সহ সম্পর্ক স্থাপন করিবা। এসব কারণ হেলা কিপরি আমি জরাই কর্কটকু প্রতিহত করিবা কিংবা প্রথম অবস্থায় চিহ্নট করি আরোগ্য হবা। কিন্তু এই রোগকু সম্পূর্ণ ভাবে মূলপোচ করিয়াকু হেলে এর কারণ সম্বন্ধে আমাকু নিশ্চিত।

0: শ্রোতা বন্ধু, জীবর যৌবন যেউঠি পূর্ণতার রূপ নিয়ে পুঁ ক্ষয় হয়ে পরিণতর স্বরূপক আসে ও পুঁ জন্ম নিয়ে, কিন্তু আম মহাপ্রভু হচ্ছেন চির কিশোর, চির যৌবন প্রাপ্ত, সেই সাকার রূপর পূর্ণ অবয়ব পরমব্রহ্মঙ্কর পূর্ণ দর্শন হি নবযৌবন দর্শন। দেবস্নান পূর্ণিমার সুনা কুয়ার জলরে স্নান পরে চতুর্ধ মূরতি জ্বর হয়ে থাকে। এই সময় শ্রীঙ্গক সুস্থ করা দৈতাপতি সেবক মানে অণসর পিণ্ডি মহাপ্রভুঙ্ সেবায় লাগি থাকে। এই সময় অণসর পিণ্ডি কিভাবে গুপ্তনীতি সম্পাদন হুয়ে সে সম্পর্কে আসুন পচারি বুঝবা বরিষ্ঠ দৈতাপতি সেবায়ত হলধর দাস মহাপাত্র।
1: হলধর দাস মহাপাত্র, বলভদ্র বাড়গাই দৈতাপতি। ঠাকুর অণসর রুহতি সান পূর্ণিমা দিন হিসাব হুয়ে, স্নান পূর্ণিমা আমার মঞ্চা স্নান করার মহাপ্রভু আসি থাকে। মঞ্চা স্নান করে সারা পরে হাতি বেশ বগে হুয়ে, ঠাকুর স্নান বেদি প্রত্যাবর্তন হওয়ার পরে মন্দির যা সময় বন্দাপনা ঘষা বিড়িয়া সমর্পণ হয়ে ঠাকুর যেত ঘরক যাতে, মজুরি আউ গোটে জায়গার রুহতি বিভীষণ বন্দাপনা। বিভীষণ বন্দাপনা ছাড়া আউথরে বন্দাপনা সারি ঠাকুর অণসরক যাতে। কিন্তু এই যে সময় তক 15 দিন রুহতি অণসর ঘরে, সেদিন ঠাকুর প্রথম দিন নীতি, তৃতীয় দিন নীতি, তৃতীয় দিন চতুর্থ দিন নীতি সারি পঞ্চম দিন ছদিন দিন ঠাকুর এটি ফুল তেল ফুলরে লাগি হুঁতি, লাগি হেলা পরে তাপরে ওষ লাগি আনিলা পর চারিদিন মহাপ্রভুঙ্কর হুয়ে, তাপরে ঠাকুর টিকি সুস্থ হেলা পরে ওষ লাগি হুয়ে, মানে ঠাকুর কিছু ঔষধপত্র ব্যবহার করে সাধারণ ভাল হুঁতি, মানে যেমতি দেহ অবস্থায় শুয়ে থাকে টিকি ভাল হওয়ার পরে টিকি বসা উঠা করতে, সেমতি মহাপ্রভু চকা উপরে বসি পুরাপুরি বসতে, সেটি মহাপ্রভুঙ্কর অন্যান্য খড়ি লাগি একা সুবিধা কুয়াছে, খড়ি লাগি বহুত মানে বিভিন্ন প্রকার সব তাঁকর অছি বৈদিক মতরে যা সব ব্যবস্থা করা যায়। আউ ঠিক সন্ধ্যাধূপ পরে, সন্ধ্যাধূপ পরে আউ গোটে সর্বাঙ্গ হুঁত 15 দিন যে দর্শন করতে ঠাকুরঙ্কর পট্টি মূর্তিকে দর্শন করতে, ঠাকুরঙ্ক যে প্রতিনিধি মূর্তি অছন্তি মানে আমার বলভদ্রঙ্কর রামকৃষ্ণ নরসিংহ সুভদ্রাঙ্কর ভূদেবী শ্রীদেবী এবং জগন্নাথঙ্কর প্রতিনিধি হচ্ছেন দোলগোবিন্দ মদন মোহন, ইয়ে হচ্ছেন সাত জগন্নাথ বলভদ্র সুভদ্রা হলে তিনি পট্টি এমতি মিলিশিখি দশমূর্তি শাল মণ্ডপ কুণ্ড বেদিরে যে মহাপ্রসাদ প্রতিদিন প্রস্তুত হুয়ে সিয়ে তার তো বন্ধ নাই, এবং রঙ বেরঙ্গির ফুল মধ্যে তুলসী পর্যন্ত সে লাগি হুঁতি, সেই টিকে বড় ঘণ্টি বাজে, ঘণ্টি বাজিকি মহাপ্রসাদ।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: সেলফি এথর গাইছন্তি প্রাণ মিতলি মন খোলি কহিচা, দূরে কি মতে ভুলিবু সতে মোরাণ তোতে কহিচা।

শ্রোতা বন্ধু, সুপ্রভাত পরি কার্যক্রমে সময় বর্তমান ইতিহাসর পৃষ্ঠায় আজির দিনের ঘটে যাই কিছু মুখ্য ঘটনাবলী উপরে নজর রাখিবার।

শ্রোতা বন্ধু, হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রমর পরবর্তী গীতটি রয়েছে নদীম শ্রাবণক সঙ্গীত সংযোজনার উদিত নারায়ণ এবং অলকা ইয়াগনিক দ্বৈত কণ্ঠে। হিন্দি কথাচিত্র হা মেনে ভি প্যার কিয়া হ্যায়।

0: শ্রোতা বন্ধু, এই গীতটি সহিত এইঠারে সমাপ্ত করুছু হিন্দী কথাচিত্র গীতর কার্যক্রম। আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী পুরী কেন্দ্র প্রসারণ হচ্ছে 103.4 FM মাধ্যমে। আমার পরবর্তী কার্যক্রম প্রচার করুছু আকাশবাণী বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্রর এই কিছুক্ষণ মধ্যে।
1: গানো কা আন্দাজ আপকি সুবহ কো বানায়ে খাস, ভুলে বিসরে গীত
2: তুমহারি ইয়াদ সতাতি
1: হ্যায়, হর রোজ সুবহ 7 বাজে সিরফ বিবিধ ভারতী পর।
3: চিত্রলোক কার্যক্রম আপ শুন রহে হ্যায়, দেশ কি সুরিলি ধড়কন বিবিধ ভারতী সে চিত্রলোক কার্যক্রম কে বাকি গীত ইস ব্রেক কে বাদ ফির সে সুনিয়েগা।

শ্রোতা বন্ধুমানে শুনুথিলে কার্যক্রম প্রচার কল আকাশবাণী বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্রু আকাশবাণী পুরী কার্যক্রম প্রসারণ হেউছি 103.4 এফএম মাধ্যমে শ্রোতা বন্ধু বর্তমান প্রচার করুছু কার্যক্রম সাহিত্য সুধা কার্যক্রমটি উপস্থাপন করেছেন সংঘমিত্রা পট্টনায়ক কার্যক্রমটির প্রযোজনায় রয়েছেন দিলীপ কুমার নায়ক।

শ্রোতা বন্ধু, সময় বর্তমান স্বাগত জনাওছু আপনাদের সূচনা ও মনোরঞ্জনর কার্যক্রম শ্রীক্ষেত্র সুরভি পরিসরক। আজর উপস্থাপনার মু দিব্যদর্শিনী পরিড়া। কার্যক্রম আরম্ভে আপনার কী রাখুছি, যদি আপনার অঞ্চলের হওয়াকু থাকা কোণী আনুষ্ঠানিক কার্যক্রমর সূচনা আপনার সাধারণ জনতা নিকটে পৌঁছাইবাকু চাহুচান্তি, তবে আকাশবাণী পুরী সহিত আম ফোন নম্বরে যোগাযোগ করিপারিবে। শ্রোতা বন্ধু, আপনার চাইলে হোয়াটসঅ্যাপ মাধ্যমে মধ্যে লিখিত আকারে আপনার বার্তা আম নিকটে পৌঁছাই পারে। সেইপাই আপনার আমার যোগাযোগ নম্বরটি কী রাখুছি, আম ফোন নম্বরটি হচ্ছে 9437037892, 9437037892। শ্রোতা বন্ধু, আপনার শুণুচার কার্যক্রম শ্রীক্ষেত্র সুরভি, যেউথিরে ভরি রয়েছে সূচনা সহিত মনোরঞ্জন ছুঙ্ক। তবে চলন্তু আউ ডেরি নকরি শুনে নেবা আম কার্যক্রমর প্রথম গীতটি। গীতটি রয়েছে অনুরাধা পড়ুয়াল কণ্ঠে নিজাম গীত রচনা এবং রাধাকৃষ্ণ সঙ্গীত সংযোজনার। ওড়িয়া কথাচিত্র মানিনী।

শ্রোতা বন্ধু, আপনার ভারতর যেকোন স্থানের রহি আকাশবাণী পুরীর সমস্ত কার্যক্রমক 103.4 FM মাধ্যমে লাইভ স্ট্রিমিং দ্বারা শুনেপারে আপনার ফোনে নিউজ অন এআইআর আপ মাধ্যমে। আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী পুরী কেন্দ্রর প্রসারণ হচ্ছে 103.4 FM মাধ্যমে। বর্তমান শুণুচার শ্রীক্ষেত্র সুরভি কার্যক্রম। কার্যক্রমের পরবর্তী গীতটি রয়েছে মন্মথ মিশ্র গীত রচনা এবং শ্রীচরণ এবং অরূপা দাস দ্বৈতকণ্ঠে কথাচিত্র বন্ধু নুহে মু বন্ধু।

শ্রোতা বন্ধু, নেত্র উৎসব অর্থাৎ মহাপ্রভুঙ্কর দিব্য নয়নর পুনঃ অঙ্কন। আজির দিনরে দইতা সেবক মানে পরম্পরা অনুযায়ী শ্রীবিগ্রহঙ্ক নয়ন অঙ্কন করে থাকে। এহা কেবল এক চিত্রকলা নুহে, বরং ভক্ত ও ভগবানক মধ্যে পুনর্মিলনর এক দিব্য মুহূর্ত। মনে হুয়ে মহাপ্রভু পুনি থরে তাঙ্ক অসীম করুণাভরা দৃষ্টিরে সমগ্র বিশ্বকু চাহি আশীর্বাদর বর্ষা করুছন্তি। এহাপরে হুয়ে নবযৌবন দর্শন। অসুস্থতার সুস্থ হয়ে মহাপ্রভু নূতন যৌবনর দীপ্তিরে নূতন বেশভূষা ও অলৌকিক শোভারে ভক্তমানঙ্কু দর্শন দেইথান্তি। দীর্ঘ 15 দিনর বিরহ পরে এই নবযৌবন দর্শন ভক্তঙ্ক আখিরে আনি দেইথাই আনন্দর অশ্রু। শ্রোতাবন্ধু, সতরে এই নবযৌবন দর্শন হেউচি ভক্ত ও ভগবানক প্রেমর এক অদ্বিতীয় মিলন। আপন মানে কার্যক্রম শুণুচার 103.4 FM মাধ্যমে প্রসারণ হেউচি শ্রীক্ষেত্র সুরভি কার্যক্রম। এবে চলন্তু কার্যক্রমর পরবর্তী গীতটিকে শুনে নেওয়া অমিতাভ ভট্টাচার্যঙ্ক গীত রচনা, শঙ্কর এহসান লয়ঙ্ক সঙ্গীত সংযোজনা এবং অরিজিৎ সিং ও চিন্ময় শ্রীপদঙ্ক দ্বৈত কণ্ঠরে। কথাচিত্র টু স্টেটস।

শ্রোতা বন্ধু, আজি নেত্র উৎসব ও নবযৌবন দর্শন উপলক্ষে চলন্ত জানি রক্ষা শ্রীমন্দিরে আজর নীতি নির্ঘণ্ট সম্পর্ক। আজ শ্রীমন্দিরে মহাপ্রভুঙ্কর বনক লাগি সকাল 9 ঘণ্টার দিবা 12 ঘণ্টা মধ্যে অনুষ্ঠিত হওয়ার যাচ্ছি। দিবা 12 ঘণ্টা 30 মিনিটে মহামহিমঙ্ক মঙ্গল আলতি হয়ে পরে পরে মৈলম এবং অবকাশ নীতি সম্পন্ন হব। অপরাহ্ন 2টা সময়ের তাটি ফিটিবা পরে পরিমাণিক ভিতরকাঠ দর্শন অপরাহ্ন 2 ঘণ্টা 30 মিনিট্রু 3 ঘণ্টা 30 মিনিট।

শ্রোতা বন্ধু, পরবর্তী গীতটি রয়েছে স্বানন্দ কিরকিরেঙ্ গীত রচনা, শান্তনু মৈত্রঙ্ সঙ্গীত সংযোজনা এবং শ্রেয়া ঘোষাল সোনু নিগম দ্বৈত কণ্ঠে কথাচিত্র থ্রি ইডিয়টস।

শ্রোতা বন্ধু, শ্রীক্ষেত্র সুরভি কার্যক্রমের বর্তমান শুনে নেওয়া গীতটি ভাগ মিল্খা ভাগ হিন্দি কথাচিত্র শ্রেয়া ঘোষাল এবং জাভেদ বসুঙ্ দ্বৈত কণ্ঠে, গীতরচনা প্রসূন যোশী, সঙ্গীত সংযোজনা শঙ্কর হেসান লয়।

শ্রোতা বন্ধু আপনার শুণুচার শ্রীক্ষেত্র সুরভি কার্যক্রম প্রসারণ হচ্ছে আকাশবাণী পুরী কেন্দ্রর আমার শেষ গীতটি রয়েছে হিন্দি কথাচিত্র দিল্লি তুমহারার কুমার সানু অলকা ইগ্নিক উদিত নারায়ণ সমবেত কণ্ঠে সঙ্গীত সংযোজনা নদীম শ্রাবণকর।

শ্রোতা বন্ধু, এই শেষ গীতটি সহিত এইখানে সমাপ্ত করছু আজর শ্রীক্ষেত্র সুরভি কার্যক্রম। আপন মানে কার্যক্রম শুণুলে আকাশবাণী পুরী কেন্দ্রর প্রসারণ হেউচি 103.4 FM মাধ্যমে। শ্রোতা বন্ধু, আমার পরবর্তী কার্যক্রম প্রচার করব আকাশবাণী বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্রর এই কিছুক্ষণ মধ্যে।

0: যোগ্যতা উপরে আলোকপাত করে ডক্টর জয়শঙ্কর জাতিসংঘ শান্তি মিশনরে ভারতর অবদান উপরে মত উপস্থাপন করেছেন। সে কইছেন এই মিশন কার্যকরী হওয়া পরঠার ভারতর প্রায় 3 লক্ষ কর্মচারী 50টি মিশনরে অংশগ্রহণ করেছেন। যুক্তরাষ্ট্র আমেরিকা তৃতীয় দিন পাই ইরানরে আক্রমণ জারি রাখিছে। আমেরিকার সেন্ট্রাল কমান্ড সেন্টকম পক্ষের কুহযাই যে আবু মুসা বন্দর আবাস বুসেহর চাবাহর জাস্ক এবং কোনারক অঞ্চলের ইরানর উপকূল প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ও ডোন ঘাটি সহ সামুদ্রিক সামরিক ক্ষমতাকে লক্ষ্যভেদ করা যাইছি। ইরান এই আক্রমণকে স্বীকার করে কোণী জীবনহানি কিংবা ক্ষয়ক্ষতির সূচনা দেয়না। প্রতিক্রিয়ায় ইরান বাহরিন জোর্ডান এবং হরমুজ প্রণালী দিয়ে যাওয়া সংযুক্ত আরব এমিরেটস সহ সম্পর্ক দুইটি তৈলবাহী জাহাজ উপরে আক্রমণ করেছে। 2020 সংগঠিত দিল্লি দঙ্গার অঙ্কিত শর্মা নামক গোয়েন্দা অধিকারী হত্যা ঘটনার সম্পৃক্ত অভিযুক্ত মানুষ আম আদমি পার্টি ও কংগ্রেস সমর্থন করুথিবা বিজেপি অভিযোগ করেছে। নয়াদিল্লী আজ গণমাধ্যমকে সম্বোধন অবসরের বিজেপি রাষ্ট্রীয় মুখপাত্র গৌরব ভাটিয়া দিল্লী ন্যায়ালয় আদেশকে স্বাগত করেছেন। গতকাল দিল্লীর এক ন্যায়ালয় আম আদমি পার্টির পূর্বতন কাউন্সিলর তাহির হুসেন এবং অন্য 4 জন গোয়েন্দা অধিকারী হত্যা ঘটনার দোষী সাব্যস্ত করেছিল। ফিফা বিশ্বকপ্রে আজ প্রথম সেমিফাইনাল ফ্রান্স এবং স্পেন মধ্যে অনুষ্ঠিত হব। ভারতীয় সময় রাতে 12:30 টেক্সাসর ডলাস স্টাডিয়ামে এই ম্যাচ আরম্ভ হব। তৃতীয় থর ফ্রান্স ফিফা বিশ্বকপ ফাইনালে পৌঁছিবা উদ্যম করিব। সূচনাযোগ্য ফ্রান্স কোয়ার্টার ফাইনালে 2-0 মরক্কোকে পরাস্ত করে সেমিফাইনালে পৌঁছিবা বেড়ে স্পেন 2-1 বেলজিয়ামকে পরাস্ত করে সেমিফাইনালে স্থান অধিকার করেছে। ভারত ইংল্যান্ড মধ্যে আজিঠার 3টিকিয়া পুরুষ দিনিকিয়া আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আরম্ভ হয়েছে। বর্মিংহামর এজবাস্টন ঠারে প্রথম ম্যাচ ভারতীয় সময় অপরাহ্ন 3:30 খেলাযিব। বিরাট কোহলি রোহিত শর্মা এবং জসপ্রীত বুমরা ভারতীয় দলকে প্রত্যাবর্তন করছেন। সংবাদ শেষ হওয়া পূর্বরু মুখ্য সংবাদ পুনি থরে। ভারত যুক্তরাষ্ট্র গণরাজ্য ইউকে মধ্যে আসন্তকালিঠার লাগু হব ঐতিহাসিক ব্যাপক আর্থিক ও বাণিজ্যিক চুক্তি। ভারতর ইঞ্জিনিয়ারিং ও ঔষধীয় সমেত বিভিন্ন ক্ষেত্রে হ্রাস পাইব রপ্তানি শুল্ক। নয়াদিল্লীর ভারত মণ্ডপমে আরম্ভ হলা দেশের সর্ববৃহত বয়নশিল্প প্রদর্শনী ভারত টেক্স 2026। পহলগাম আতঙ্কবাদী আক্রমণ ঘটনার পাকিস্তান সমর্থিত লস্কর এ তৈবা মুখ্য হাফিজ সৈদ বিরুদ্ধে জামিনবিহীন গিরফ পরোয়ানা জারি এবং ফিফা বিশ্বকপ্র প্রথম সেমিফাইনালে আজ অনুষ্ঠিত হব ফ্রান্স ও স্পেন মধ্যে ম্যাচ। সংবাদ শেষ হেলা।
1: Good afternoon. This is Akashwani and I am Valsa Williams with the Midday News. The headlines. New Delhi strongly condemns attack on 2 vessels carrying 30 Indian seafarers in Strait of Hormuz. Says violence disrupting free and safe navigation through international waterways. India backs Palestine's bid for United Nations membership, reaffirms two-state solution to conflict between Palestine and Israel. Comprehensive economic and trade agreement between India and United Kingdom to come into force from tomorrow. India's largest global textile event, Bharat Tex 2026, begins in New Delhi to showcase country's growing leadership in textiles sector. IMD forecasts heavy to very heavy rainfall over Bihar and Odisha today. France to take on Spain in first semi-final in FIFA World Cup tonight in Texas. And in cricket, India to lock horns with hosts England in first ODI at Birmingham this evening. India has expressed deep concern at the attacks on 2 vessels, MT Albahya and MT Mombasa, during their transit through the Strait of Hormuz today. The Deputy Chief of Mission of the Embassy of Iran in New Delhi was summoned this morning by the External Affairs Ministry, and a strong protest against these attacks was lodged with him. Both the vessels were carrying 30 Indian seafarers among their combined crew of 46. The External Affairs Ministry said in a statement that of the 12 Indian nationals on board MT Albahya, one has lost his life and another has been injured. Of the 18 Indian nationals on board MT Mombasa, 9 have sustained injuries, including 2 who are reported to be seriously injured. The ministry extended condolences to the family of the deceased Indian national.